0: বাবা।
1: ডক্টর সরি মাঝে মধ্যে সঙ্গে সঙ্গে বিষ্ণু
0: মমি তাহলে তো সরি
2: মা ঠিক আছে সরি।